বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, হাসতে হাসতে কেঁদে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, আসতে কাছে ফিরে যায়। বুঝতে নারী নারী কি চায় কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়,

0: Não, varada.
1: বজরা ফিরেছে? কি হলো?
2: ঘূর্ণিতে পড়েছিল হুজুর।
1: কি বললে? ঘূর্ণিতে পড়েছে? কে বললে তোমার?
2: কালি ফিরেছে হুজুর।
1: কালি? আর কেউ? আর কেউ? চুপ করে আছো কেন? বলো না, আর কেউ ফিরেছে কিনা?
2: ছোট কুমার।
1: খোকা, খোকা ফিরেছে? খোকা,

0: হয়েছে বুঝলেন, নেমে গেল বাতি, নেমে গেল
1: বাতি,
0: সব বাতি নেমে গেল,
1: বাতি তো নিবেই হুজুর,
0: সব বাতি,
1: বাতি শেষ হয়ে গেছে হুজুর, এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে হুজুর, এক্ষুনি সূর্য উঠবে,
0: সূর্য উঠবে
1: আগে, হ্যাঁ হুজুর, আচ্ছা আমি জানলার পর্দাগুলো সব সরি,
0: সূর্য উঠবে।

0: দুবন্ডাকছে দুবন্ডাকছে
1: আপনি পারবেন না হুজুর, আপনি পারবেন না।
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না হুজুর,
0: আমার চাবুক